0: से करेंगे सबका स्वागत,
1: स्वैग से करेंगे सबका स्वागत, was uit de film Tiger Zinda Hai. Het volgende liedje in het programma Geet om Killeher via Radio SBS is gezongen door Sunidhi Chauhan en komt uit de film Heroine. Life ki naughty kahani, ye halkat jawani.

कभी सोचा न हो इतना प्यार करो इस सॉन्ग दौर श्रेया घोषाल. Dit prachtig liedje kwam uit de film The Body. Gaan we dan verder met uit de film Mohabbate, gezongen door Udit Narayan, Jaspinder Narula, Udbhav en Manohar. Komt het liedje Sony Sony Akhiyon Wale.